শ্রোতাসকলে পারবিন সুলতানা বেগম আর সঙ্গীসকলের কণ্ঠত জিকির শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা।

পরিষ্কার পরিচ্ছন্নতাই হৈছে সুস্বাস্থ্যৰ ভেটি। শৰীৰৰ উপৰিও ই মনক নিকা কৰে।

বিয়লি 3:05 আধুনিক গীত, 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠান, 5:25 সংস্কৃত ভাষা শিক্ষার পাঠ অনুষ্ঠানত রজনীকান্ত দেৱশৰ্মাই আগবঢ়াব পাঠ।

সন্ধিয়া 5:45 বিদ্যার্থী অনুষ্ঠানত দশম শ্রেণীর ইংরাজী ব্যাকরণৰ পাঠ যুগুতাই আগবঢ়াব অরুণিমা দেবীয়ে। 6:10 কৃষি জগত অনুষ্ঠানত ব্যবসায়িক ভিত্তিত উদ্যান শস্যৰ পুলিবাড়ী স্থাপনৰ দ্বাৰা স্বনিয়োজন, এই সম্পর্কে আলোচনাত ভাগ লব ডক্টর শরৎ শইকীয়া আৰু ডক্টর অঞ্জন বৰাই, প্রযোজনা উৎপল বৰাৰ।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: আন্তর্জাতিক পরিয়াল দিবস প্রতি বছরের 15 মে'র দিনটো সমগ্র বিশ্বতে আন্তর্জাতিক পরিয়াল দিবস হিসাবে পালন করা হয়। রাষ্ট্রসংঘর আহ্বানক্রমে এই দিবস 1993 চনের পৰা পালন করে অহা হৈছে। পরিয়াল মানব সমাজের অপরিহার্য অঙ্গ। পরিয়ালবিহীন সমাজ এখনের কথা কল্পনা করব নারি। প্রত্যেকজন মানুষের জন্ম হয় একোটা প্রাথমিক পরিয়ালত। এই পরিয়ালের যোগেদি সমাজের রীতি নীতি শিকি মানুষ এজন ডাঙর দীঘল হয়। পরিয়ালের মুরব্বী মাক দেউতাক, এটা সময়ত সন্তানে বিয়া বাৰু করায়, একোটা নতুন প্রাথমিক পরিয়ালের মুরব্বী হয়ে পড়ে। এনেকৈ একোটা পরিয়ালের বৃক্ষডাল ডাঙর দীঘল হয়ে গৈ থাকে। সমাজত বিভিন্ন প্রকার আর আকারের পরিয়াল আছে। প্রতিটি পরিয়ালের মূল কথাটুয়ে হল সুখর এটি ঘর। অবশ্যই এটা গৃহই কিন্তু সুখী ঘর নহয়। ইয়াত বাস করা মানুষখিনিয়ে বা পরিয়ালটোয়ে আনন্দরে বসবাস করিলেহে সেই ঘর সুখী ঘর হব পাৰে। এনে সুখী ঘর এখন সাজিবলৈ হলে ইয়াত বাস করা সদস্যসকলৰ মাজত কোনো ধরনের বিভ্রান্তি থাকিব নালাগে। পরিয়ালের কাম সমূহ সুচারুরূপে নির্বাহ করাত সকলো সদস্যই নিজের নিজের দায়িত্ব পালন করিব লাগে। যেতিয়া প্রতিজন সদস্যই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জানিব বা সজাগ হব, তেওঁ পরিয়ালটোত মিলাপ্রীতি আর শান্তি বহাল রখাত নিজের যোগ্যতা অনুসরি দায়িত্ব পালন করিব পারিব। ধনাত্মক আর গুণমান বিশিষ্ট সৃষ্টিশীল সময় সুখী পরিয়াল সৃষ্টি হওয়ার আকর। পরিয়ালে এনে একটা গুণমান বিশিষ্ট মধুর সময় একলগে কটায়, যিয়ে পরিয়ালটোর সদস্যসকলের মাজত বান্ধন কটকটিয়া করে। এই গুণকারী সময়খিনিয়ে কেবল সদস্যসকলের মাজর সম্বন্ধ কটকটিয়া করাই নহয়, একলগে পার করা এই সময়সার স্মৃতি প্রতিগী সদস্যর ভবিষ্যতর সম্পদ হয়ে পড়ে। সুখী পরিয়ালের প্রতিগী সদস্যর মাজত থাকে বুঝাপড়া আর গ্রহণযোগ্যতা, যিয়ে পরিয়ালটোর সদস্যর মাজত বিরাজ করা সম্বন্ধবর সবল করে। সদস্যসকলে একলগে অতিবাহিত করা মধুর তথা অর্থবহ সময়খিনিয়ে সদস্যসকলের বান্ধন কটকটিয়া করে। পরিয়ালের প্রতিজন সদস্যর বক্তব্য যিকোনো সমস্যার বিষয়ে হোক, আনন্দর বতরাই হোক বা দুঃখের কথাই হোক, আটাই শুনার প্রয়োজন। পরিয়ালের প্রতিজন সদস্যরে নিজস্ব গুরুত্ব আছে, সেয়েহে প্রত্যেক সদস্যই খোলাখুলিকৈ কথা পতার সুযোগ পাব লাগে। এনে বাতাবরণে ইজনে সিজনের প্রতি থকা বিশ্বাস বড়ায় আর লগতে বিভিন্ন সামাজিক সমস্যা যেনে সুরা সেবন করা, রাগিয়াল দ্রব্য সেবন করা আদি বদ স্বভাব সমূহ সদস্যসকলের মাজত গড়ি উঠাত বাধাপ্রাপ্ত হয়। সেয়েহে কোৱা হয় পরিয়াল এপাত কম্পাসর দরে, যিয়ে আমাক দিক নির্ণয়ত সহায় করে, নতুন নতুন লক্ষ্যত উপনীত হবলৈ আমাক অনুপ্রাণিত করে আর দুঃখের সময়ত স্নেহেরে আমাক আবরি রাখে। স্বামী স্ত্রীর মাজত বহাল থকা বুঝাপড়া, বিশ্বাস আর আবেগিক সম্পর্কই গোটেই পরিয়ালটোক সুখী করে রাখে। জর্জ বার্নার্ডশ'য়ে কৈছে, এটি সুখী পরিয়াল স্বর্গর সমান। হয়, একোটি সুখী পরিয়ালের সদস্যই জীবনকালতে লাভ করে একোখন স্বর্গ। প্রতিটি পরিয়ালে নিজের পরিয়ালের সদস্যসকলক সুরক্ষিত করে রখা, স্বাস্থ্যর যত্ন রখা আর লগতে নিয়মিত কার্যসূচী নিয়ারিকৈ চলাই নিয়ার দায়িত্ব বহন করেছে। পরিয়াল হৈছে কেইবাটাও প্রজন্মর সংহতি। উল্লেখযোগ্য যে অর্থনৈতিক সংকটে দরিদ্রতা বৃদ্ধি করে, আনহাতে এনে সময়ত অনিশ্চয়তারও বৃদ্ধি হয়, যিয়ে পারিবারিক সংঘাতর সৃষ্টি করিব পারে। সেয়েহে পরিয়ালের সদস্যর মাজত বান্ধন সবল হলে ইজনে সিজনের কথা মনোযোগেরে শুনিলে এনে পরিস্থিতির উদ্ভব হওয়াত বাধা দিব পৰা যাব।
2: জ্ঞান বিজ্ঞান শুনিলে যুগুদায় আগবঢ়ালে প্রবাল কুমার শর্মায়।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার 1433 ভাস্করাব্দর, বহাগ মাহর আজি 31 দিন, 2026 খ্রিস্টাব্দর মে মাহর আজি 15 তারিখ। পঞ্জিকার

হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরী অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক আইসিইউ আর ইমার্জেন্সি ওটি।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনার সৈতে।
2: কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

0: টাইচি কি শিকায়, টাইচিয়ে শিকায় আপনাক আপনার ব্যালেন্স বা আপনার পোস্চার এখিনি কারেক্ট করব শিকায় আপনার। আর নাম্বার টু হল, আপনার যোগা। মেইনলি আমি পার্কিনসনের উপর যথেষ্টখিনি স্টাডি হয়েছে আয়েঙ্গার যোগা দি পেলায়। আয়েঙ্গার যোগা কিছু পোজ আছে, পোস্টার আছে, যোনখিনি নাকি পার্কিনসন বেমারক যথেষ্টখিনি হেল্প করে আর সাইন্টিফিকলি প্রুভেন। বাকি যি কি নহক এক্সারসাইজ, যিকোনো এক্সারসাইজ করব পারে আপনি। আপনি বিহু স্টেপ করব পারে ঘর ভিতর 10 মিনিট রাতেপা বা আবেলি বা যিকোনো এক্সারসাইজেই আপনার মানে পার্কিনসনের কারণে যথেষ্টখিনি সহায় করে পার্কিনসনত। আর ডায়েট, ডায়েটত কইছো যে ব্যালেন্স ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এনি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। পার্কিনসনত এনেকুৱা স্পেসিফিক ডায়েট নাই। ইয়েস, পার্কিনসনত যেহেতু আপনার লগত নন মটর সিমটম যোনখিনি আছে তার ভিতর একটা হল কনস্টিপেশন। আপনি 99% মানুষের পাব পার্কিনসন যার আছে কনস্টিপেশন হয় 2-3 দিনের পিছত মোশন হয়। গতি আপনি ফাইবার ডায়েটটা বেশিকে খাওয়া বেশি ইম্পর্টেন্ট। ফাইবার ডায়েট মিনি শাক সবজি, ডায়েটারি ফাইবার আর যথেষ্ট পানি খাব লাগে। গতি আপনার যাতে বাওয়েল মুভমেন্টও ঠিকই থাকে আর সেই বহুত ইম্পর্টেন্ট পার্কিনসনের কারণে, স্পেশালি ওয়েন ইট কামস টু ডায়েট।
1: হয় আমি আর কেটামান শব্দ যেনে ডিস্টোনিয়া, আপনি ডিস্টোনিয়ার কথা কইছে, আর আমি কোরিয়া, মই কেটামান শব্দ চাই আইছিলু, মাইক্লোনিক জার্ক, এই কথাবিলাক আমি জানিব লাগিব। আমার যে হাতত 15 মিনিট সময় আছে, তথাপি আমি এই কথাখিনি আপনার পৰা বিশেষকৈ এই শব্দ কেটা আনো কি আসলে কি এই কথাটো জানিবলৈ। জিন্তুমণি ভূঞা কৈছে, মোৰ ভন্টি এজনী এথলিট, তাই বয়স 15 বছৰ, তাই প্রশিক্ষণের সময় 3 মাহ আগতে এবার এইমসত চিকিৎসা করে আছে, আঁঠুত বিষ হয়েছে, দুবারও নিডলিং করেছে, এতিয়াও ভাল হওয়া নাই, কিন্তু আজি এই বিষয়টো প্রসঙ্গের আমার জড়িত নহয়, সেই কারণে জিন্তুমণি ভূঞা। মন্দিরা তামুলিয়া কৈছে, ডক্টর বসুমতারী স্যারে সঁচাকৈ ইমান সুন্দরকৈ পার্কিনসন রোগের বিষয়ে বুঝাইছে, বহুত উপকৃত হয়েছে বলে কৈছে, আপনি খুব ধুনিয়াকৈ বুঝাইছে সেই কথাটো। শফিকুল ইসলামে কৈছে, এপোলো এক্সেল কেয়ার হাসপাতালখন প্রাইভেট নে সরকারি, তার দুখিয়া মানুষের কারণে কিবা বিশেষ ব্যবস্থা আছে নেকি, মোৰ মার বহু দিনের পর আঁঠু কঁকালের বিষ হয়ে আছে।
0: যোগাযোগ করব ফেসবুকত, আমার ফ্রি হেলথ ক্যাম্পও আছে, তাতে আহিব পারে।
1: হয়, আর ইতিমধ্যে আমার যেটা বিজ্ঞাপন প্রচার হয়েছে তার ফোন নম্বর দিয়ে কোয়া হয়েছে, গতি আপনাদের নোট করে তাদের কথা পাতি লোক আপনাদের শফিকুল ইসলাম। আপনি নির্মালী সুদ বহুত নজনা কথা জানি পাইছো বলে কৈছে, বকুলি বৈশ্য 26 বছর ধরে হাইপোথাইরয়েডত ভুগি আছো, নিয়মিতভাবে ঔষধ সেবন করে আছো, মোর ভরি পতা দুখন অনবরে জ্বলা পোড়া করে থাকে। আজি আসলে এই বিষয়টির সম্পর্ক নাই,
0: ইয়ার বিষয়ে এটা কব পার।
1: হয়,
0: ইয়ার এই মুভমেন্ট ডিসঅর্ডার ভিতর মানে যদি এই টপিকটা নকও ইনকমপ্লিট হব মানে ভাবো, কারণ মোর পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর মানে যেটা নিউরোলজি করে 2012 চনত কমপ্লিট করলো, নিউরোলজি রেসিডেন্সি কমপ্লিট করলো, তেতিয়াও আমাক এই বিষয়টো ইমান বেশিকে পড়া হওয়া নাছিলে বা এই বিষয়টো আমি ইমান বিশেষকে জানা নাছিলো। যেহে তারপর যেটা আমি লাহে লাহে অধ্যয়ন করলো, এটা বস্তু আছে, এটা মুভমেন্ট আছে যোনটো নেকি বহুতে ইম্পর্টেন্ট, বহুতে ইম্পর্টেন্ট, সেইটো হল মুদ্রা দোষ। মুদ্রা দোষ মানে ইংলিশত কয় টিক ডিসঅর্ডার, TIC, টিক ডিসঅর্ডার বা টরেট সিন্ড্রোম বলে কয়। এইটো আমি যেতিয়া অধ্যয়ন করা আরম্ভ করলো, বহুত মুদ্রা দোষের পেশেন্ট দেখা আরম্ভ করলো। মুদ্রা দোষটা সাধারণতে খুব কম বয়সত হয়, 5-7 বা 8 বয়সের, মানে স্কুলত ডায়গনোজ করে টিচারে যে হি এনি টাইম জার্ক মারি থাকে, এনেকে সদায় চকু টিপিয়াই থাকে, হ্যাঁ, হাতখন এনেকে সেম টাইপত এনেকে জার্ক মারি থাকে বা মুখের শব্দ উলিয়াই থাকে, এনেকা থ্রোট ক্লিয়ার করা সাউন্ড উলিয়াই থাকে। সো সেইটো এটা মুদ্রা দোষ বা মুদ্রা দোষ, এইটো নিউরোলজিক্যাল বেমারে হয়। এইটো ধরনের কোনো ধরনের ইয়াত কোনবাই কিবা বেয়া কাম করে পেলায় হয়েছে, কিবা করে পেলায় হয়েছে, এনেকা নহয়। সো এইটো মুদ্রা দোষ বা টিক ডিসঅর্ডার। সো ইয়ার চিকিৎসা আছে, ইয়ার প্রধান চিকিৎসাটা হল সাইকোলজিক্যাল, ইয়া আমি সেইটো কয় CBT বলে কোম, কগনিটিভ বিহেভিয়াল থেরাপি। আমি যোনখিনি বস্তু মুদ্রা দোষটা এনেকা বস্তু, এইটো মানে যদি আপনার একটা এনালজি দিও, মানে সেইটো হল ইট সেন্স স্ক্র্যাচ মানে আপনার সাপোজ পিঠিখন খজুয়াইছে, ভাবটো আহিছে, আপনি পিঠিখন নখজুয়ালে অশান্তিত থাকবে, আপনি পিঠিখন লাহেকে খজুয়াই দিলে আচ্ছা আপনার ঠিক হয়ে গেল। মুদ্রা দোষটো ঠিক তেনে ধরনের একটা বস্তু, আপনার ভিতর পর একটা আর্জ আহিব, আপনার এই মই বাহুটো লড়াই দিও বা এনেকে ধাক্কে মারি দিও, জার্ক এটা মারি দিও, এইটো মারা পিছত আপনি শান্তি, যদি আপনি সেইটো নামারে তেতিয়ালৈকে আপনার অশান্তি হয়ে থাকবে, সেইটো মুদ্রা দোষ। গতি ইয়ার সিভিয়ার পর্যায়টুক টরেট সিন্ড্রোম বলে কয়। টরেট সিন্ড্রোমটো হল আপনার এই মুদ্রা দোষ দুবিধতকৈ বেছি আপনার মুদ্রা দোষ থাকিব, অকল

0: বুঝি পাইছে? সো কোরিওগ্রাফি মানে ডান্স, তো কোরিয়া মানে ডান্স লাইক মুভমেন্ট, সিম্পল অ্যাবনর্মাল ডান্স লাইক মুভমেন্ট হবো, আপনার ফেস, হাত, ডিঙি, ট্রাঙ্ক, ভরি, মানুষজনে আপনার লাগিব যে মানুষজনে নাচি আছে, তো সেইটো কয় কোরিয়া। তো কোরিয়াতো বাচ্চারও হব পারে, প্রেগনেন্টরও হব পারে, বাচ্চার যদি কওঁ আগতে যোনবিলাক রিউমেটিক হার্ট ডিজিজ বহুত কমন আছিলে, রিউমেটিক ফিভার, রিউমেটিক ফিভারের পিছত যোনটো হয় আমি সিডেনহাম কোরিয়া বলে কওঁ, পোস্ট ট্রেপটোকোকাল ইনফেকশন, তারপর কোরিয়া গ্রেভিডেরাম বলে কওঁ, যোনটো প্রেগনেন্ট প্রেগনেন্সিটো হয় কিছুমানের, ডিউরিং প্রেগনেন্সি হয় এনেকুৱা ডান্স লাইক মুভমেন্ট হয়, তারপর ঠিক হয়ে যায়, সরি, কিছুমান সেকেন্ডারি কজ আছে কোরিয়ার কারণে, তার ভিতর প্রোটোটাইপটো হান্টিংটন ডিজিজ বলে কয়, যোনটো নাকি এতিয়া পৃথিবীত তার উপর বহুত ডাঙর রিসার্চ চলি আছে, তাত ডান্স লাইক মুভমেন্টের উপরও বিশেষ আনুষাঙ্গিক কিছুমান লক্ষণ থাকিব, যেনে ডিমেনশিয়া, কথা পাহরি যাওয়া, সাইকিয়াট্রিক সিমটম যেনে উল্টা পুল্টা কোয়া বা সাইকোটিক বিহেভিয়ার, তো তেনেকুৱা ধরনের, সো সেইটো হল কোরিয়া। তো তারপর লাস্টর কোয়েশনটা হয়েছিল মায়োক্লোনাস, জার্কি মুভমেন্ট, আমি কওঁ যে জাতকা মারে বলে কয় অসমিয়াত, বা হিন্দিত কয় জাতকা মাত্রায়, মানে এনেকা জাতকা ফটককে জাতকা মারি দিয়ে, তো মায়ো মানে হল মাসল, ক্লোনাস মানে হল সাডেন মুভমেন্ট, শক লাইক মুভমেন্ট, ঘপককে শক লাইক মুভমেন্ট যেটো কয় মায়োক্লোনাস, তো মাসল যেটা সাডেন কন্ট্রেকশন হব বা সাডেন শক লাইক মুভমেন্ট হব, সেইটাকে আমি মায়োক্লোনাস বলে কওঁ, কেতিয়াবা সেইটো এটা আঙুলিত হব পারে, কেতিয়াবা এখন হাতত হব পারে, বা গোটেই বডিত হব পারে, বা এটা সাইডে হব পারে, তো সেইটো হল মায়োক্লোনাস। সো কমনলি আমি দেখো মাকবিলাক আহে আমার ওসর, যে বাচ্চাটো শুব যায়, শুব যাওঁতে বহুত ভরিখন জাতকা মারে, এই সরুর পর একদম এবছর বয়সের পর ধর আপনার 12 বছর 13 বছর বয়সলকে, তো সেইটো নর্মেল হয়, এইটো ফিজিওলজিক্যাল হয়, সেইটো কয়, সেইটোক আমি কওঁ, আমি ইংলিশে কওঁ হিপনিক জার্ক বলে কওঁ, হিপনিক মানে টোপনি অহার আগর সময়সক আমি হিপনিক জার্ক বলে কওঁ, সেইটো কয় হিপনিক মায়োক্লোনাস, সেইটো ফিজিওলজিক্যাল বস্তু মানে নর্মেল পার্ট, আপনি নিজের যদি সর বাচ্চা আছে দেখবই নিজেই মাঝে মাঝে ভরিখন এনে এনে জাতকা মারি থাকে, সেইটো আপ টু 76-78 টাইমস হব পারে, মানে 70 বা 80লকে নর্মেল বলে ধরো আমি টোপনি যাওয়ার আগত যখন মারে সর বাচ্চা, গতি সেইটো আপনি একু ভয় খাব না, ডক্টরের সত্যি যাবও না, যদি নর্মেল মানে ডেভেলপমেন্ট আছে বাচ্চাটোর, বাকি একু নাই, সেইটো ফিজিওলজিক্যাল। তারপর আর বিশেষ কিছু বেমার আছে, ধর আমি খুব কমনলি পাও লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, যা এডভান্স লিভার ডিজিজ হয়েছে মানুষের, এই হাতখন এনেকে রাখি মানে ঘপককে পড়ি যায়, সেইটো একটা মায়োক্লোনাস, সেইটোক নেগেটিভ মায়োক্লোনাস বলে কয়, মানে হাতখন এটা পোস্টত রাখব নয় এনেকা পড়ি যাব, গতি সেইটো ফ্ল্যাপ বলেও কয়, ফ্ল্যাপিং টার্মর বা ফ্ল্যাপ বলেও কয়, এটা নেগেটিভ মায়োক্লোনাস, আমি সেইটো দেখা যায় মেইনলি আপনার যদি ঘর কোনবা এডভান্স কিডনি রোগ বা লিভার জকিত রোগের রোগী আছে তেওঁলোকৰ ক্ষেত্রে দেখা পোৱা যায়। আর মায়োক্লোনাসর কিছু মায়োক্লোনাস আছে এপিলেপটিক মায়োক্লোনাস, মানে মিৰ্গীৰ লগত জড়িত মায়োক্লোনাস, কিছু মায়োক্লোনাস অকল মিৰ্গীৰ লগতহে আহে, মায়োক্লোনিক যাক, তো সেইটো কয় জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি, সো তেনেকুৱা ধরনের মায়োক্লোনাসর বিভিন্ন বিভিন্ন কজ আছে, ফিজিওলজিক মই প্রথম কলো যোনখিনি নর্মেল একো ভয় খাবলগীয়া নয়, সেকেন্ড আহিলে এপিলেপটিক মায়োক্লোনাস যত নাকি মিৰ্গীৰ বেমাৰ লগত থাকে, তারপর আহিলে আপনার সেকেন্ডারি কিছু, তারপর আহিলে ডিজেনারেটিভ ডিজিজ, এইখানে কজ মায়োক্লোনাস।
1: আর একটা কথা জানিবলৈ মন গৈছে যে ঔষধের কিনা সাইড এফেক্টর কারণে এনেকুৱা মুভমেন্ট ডিসঅর্ডার হব পারে, গতি বিকাশ
0: হয়, এইটো সেইটো এটা বহুত মোর এটা ইম্পর্টেন্ট মানে মোৰ ফেভারিট সাবজেক্ট হয়, ড্রাগ ইন্ডিউস মুভমেন্ট ডিসঅর্ডার বলে কয়, এইটুক ড্রাগ ইন্ডিউস মানে মেডিসিন আমার মানুষবিলাকে কি করে, মই মানে এইটো কিছুমানৰ কারণে অবশ্যই উপায় নাই, মই বহুত গাঁৱৰ ভিতৰত থাকে আহিব নোৱাৰে বারে বারে ডক্টর ফলো আপত, তেওঁলোকে কি করে যোনখিনি গেছর মেডিসিন দিছিল সেইখিনিকে খাই থাকে বছৰৰ ওপৰ বছৰ, ইভেন মই চিটিটো দেখিছোঁ গুৱাহাটী চিটিত, ইয়াৰো কিছুমান মানুহ দেখিছোঁ এখন প্ৰেছক্ৰিপশ্যনেই বারে বারে নিজে গৈ গৈ কিনি কিনি চলাই থাকে, এটা ইম্পৰ্টেণ্ট মেডিচিন ইয়াৰ হৈছে লেভোসালপ্ৰাইড বুলি কয়, যোনটো প্ৰোকাইনেটিক মানে যোনখিনি আপুনি গেছৰ কাৰণে খায়, আপুনি যদি খাইছে মই ইয়াতে ব্ৰেণ্ড নেম যদি কওঁ সোমপ্ৰাজ এল, এল লিখা যোনটো মেডিচিন আছে সোমপ্ৰাজ এল, ৰেবলেট এল, বা এল থকা যোনটো এল মানে লেভোসালপ্ৰাইড, এই লেভোসালপ্ৰাইডটো এটা বহুত ভাল মেডিসিন, কিন্তু যেতিয়া আপনি বেশি প্রলং ইউজ করব, বেশি দীঘলীয়াকে ইউজ করব, তেতিয়া হলে আপনার মুভমেন্ট ডিসঅর্ডার হয়, যেনে মুখখন কপককে বেকা হয়ে যাওয়া, হাত কপা, বিভিন্ন ধরনের হব পারে, সেইটার উপর আমি রিসার্চ করে আছো বর্তমান, আপনার এইটো অনুরোধ যাতে নিজেই আপনি গ্যাসের মেডিসিনটা নন স্টপ খাই না থাকে, মই 2-3 বছর খুয়াও পাইছো।

0: ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ। তুমি গীতটি খুব সুন্দরকে পরিবেশন করেছা। যেহেতু আমি জানো যে এই বিশ্ববিদ্যালয়খনত বিভিন্ন প্রান্তর পৰা ছাত্র ছাত্রী ইয়ালে পড়বলে আহে, জানি বুঝা যে তুমি কোপা আহিছা?
1: মই লক্ষিমপুরের পৰা আহিছো।
0: এই বিশ্ববিদ্যালয়খনত যেহেতু বিভিন্ন বিভাগত শিক্ষাদান করা হয়, তোমার অনুভব কেনেকুয়া?
1: অনুভব বলে কবলে গেলে এটা কি অনুভব বলে কব পারি, কারণ এই পরিবেশ কলালে আহি পিনে মই যিখিনি কথা মই নাজানিছিলো আগতে, সেই সকলোবোৰ জ্ঞানৰ লগতে আমাৰ যেহেতু এটো পারফর্মিং আর্টস বলে কয় পরিবেশ কলা, যোনটো আমার হৃদয়ত যোনবিলাক থাকে এইবিলাক, সেইবিলাক কেনেকে প্রকাশ কৰিব পাৰি, কেনেকে প্রেজেন্ট কৰিব পাৰি, সেইবিলাক আমাক স্যার ম্যামহতে আমাক সুন্দরভাবে কৰিবলৈ শিকাইছে। লগতে আমার প্রত্যেকজন স্যারে আমার বহুত যিমান তেওঁলোকে দিব পাৰে আমি বিচার উপরও তেওঁলোকে যিমানখিনি দিব পাৰে সেইখিনি আমাক তাতকৈ বহুত দিছে বুলি আমি কব বিচাৰিছো। এই অনুষ্ঠানের জড়িয়ে মই কব বিচাৰিছো যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, সকলকে থ্যাংক ইউ।
0: আর যেহেতু তুমি গীতের সঙ্গে জড়িত হয়ে আছা, গানের যাত্রার বিষয়ে তোমার কেতিয়া প্রারম্ভ হয়েছে যাত্রায়?
1: গানের যাত্রা বলে কবলে গেলে মোর মা, আসলে মায়ে মোক গান গায়, মারপরা শিকিছিল প্রথম গান বলে কলে মোর গোটে বডিতে আছে, গোটে তেজতে আছে, সেইকারণে মানে গান শুনার লগেলগে যে নাচু গাও কেনেকুয়া একটা অনুভব হয় সেটাই আর।
0: আর গীতর উপরে তোমার আন কিহতে রুচি আছে?
1: গীতর বাহিরেও মোর গান গাই ভাল পাও, জানি গান গাও, নাচু, তারপর ড্রয়িং করো, অভিনয় করে ভাল পাও, মডেলিং করে ভাল পাও, সকলো ভাল লাগে আর।
0: জানি খুব ভাল লাগিছে, আর তোমার এই যাত্রা অব্যাহত থাকুক, তোমালে অশেষ শুভকামনা থাকিল।
1: ধন্যবাদ।
0: শ্রোতা সকলে শুনে আছে বাড়ি রহনীয়া গীত মাদ অনুষ্ঠান শিপি ভোরে। অনুষ্ঠানত এবার আমি আহিছো আন এগারী ছাত্রীর ওসরে, তোমার পরিচয় জানাবা।
2: হ্যালো, মাই নেম ইজ নিকিতা দাস, আই এম ফ্রম দ্য পারফর্মিং আর্টস ডিপার্টমেন্ট, মাই সেক্টর ইজ থিয়েটার।
0: আজি অনুষ্ঠানত তুমি আমাক কি শুনাবা?
2: আই এম গোয়িং টু রাইম আ পোয়েম হুইচ নেম ইজ অ্যানাভেলি, ইটস আ ভেরি ফেমাস পোয়েম। সো ইয়া, ইট ওয়াজ মেনি অ্যান্ড মেনি আ ইয়ার এগো ইন আ কিংডম বাই দ্য সি দ্যাট আ মেডেন দেয়ার লিভ হোম ইউ নো বাই দ্য নেম অফ অ্যানাভেলি। And this maiden, she lived with no other thought than to love and be loved by me. I was a child, and she was a child in this kingdom by the sea. But we love with a love that was more than love, I and my Annabelle. With a love that the wings sharp of heaven covered with her and me. And this was the reason that long year ago, in the kingdom by the sea, a wind blew out of a cloud, chilling my beautiful Annabelle, so that her high-born kinsman came out, bore her away from me, to shut her up in a scalper in the kingdom by the sea. The angels, not happy in heaven, went enabling her and me. Yes, that was the reason, as all men know in this kingdom by the sea, that the wine came out of the cloud by the night, sealing and killing my Annabelle. Thank you.
0: খুবেই সুন্দর, তুমি কবিতাটি খুব সুন্দরকে পাঠ করেছা। তোমার পর জানিব বিচারিছো যে তুমি যেহেতু কইসা তুমি থিয়েটার ডিপার্টমেন্টের আর তুমি কবিতা আবৃত্তি করেছা, থিয়েটার আর কবিতা আবৃত্তির উপরে তোমার কিহত ট্রাপ আছে?
2: থিয়েটার কবিতার আবৃত্তির উপরেও যেহেতু আমি থিয়েটারের লগতে জড়িত, মই সৰুৰ ডান্স কৰিছো আৰু মই মডেলিংৰ লগতো জড়িত হৈ আছো, আৰু তাৰ লগে লগে মই কবিতা আবৃত্তি, এংকৰিং এইবোৰো কৰোঁ। খুব ভাল লাগে এইবোৰ সেক্টৰত, আৰু মই বিচাৰোঁ যাতে আমাৰ দৰে আৰু বহুতো ল'ৰা ছোৱালী এনেদৰে আমাৰ কালচাৰেল সেক্টৰটোত যাতে সহায় সহযোগিতা আগবঢ়ায়, আৰু আমাৰ ডিপাৰ্টমেণ্টটোত যেনেদৰে আমাক শিক্ষা দিয়া হয় এনেকুৱা যেন শিক্ষা সকলো ধৰণৰ শিক্ষানুষ্ঠানতে দিয়া হওক, যাতে তেওঁলোকে নিজৰ নিজৰ প্ৰতিভাসমূহ বিকাশৰ বাবে এটা সুবিধা পায়।
0: তোমাৰ ভৱিষ্যত পৰিকল্পনা কেনে ধৰণৰ?
2: ভৱিষ্যতে এগৰাকী ভাল শিল্পী হোৱাৰ পৰিকল্পনা আছে, আৰু যদি সকলোৰে আশীৰ্বাদ থাকে তেনেহ'লে নিশ্চয় কিবা এটা সমাজখনৰ বাবে আৰু অসমীয়া জাতিটোৰ বাবে আৰু আমাৰ অসমীয়া সমাজখনৰ বাবে কিবা এটা কৰিবলৈ এটা আশা আছে নিশ্চয়। আৰু সকলোতকৈ ডাঙৰ পৰিকল্পনা এইটোৱে যে যিহেতু আমাৰ নাটক আৰু গান বাজনা এইবোৰ ক্ষেত্ৰত আমাৰ শংকৰদেৱে আমাক আগতেই বহুত আগবঢ়াই থৈ গৈছে আমাৰ সমাজখন, কিন্তু এতিয়া আমাৰ বৰ্তমান পৰিৱেশত যদি চাওঁ আমাৰ অসমীয়া সমাজখন খুব পিছ পৰি থাকিলে, কাৰণ আমাৰ

0: সুন্দরকৈ আসলতে পরিবেশন করলে সকলে এই গানের যে যাত্রা, এই গানের যাত্রা কেতিয়ারপর আরম্ভ হয়েছিল?
1: মোর গানের যাত্রা সরপ্রায় প্রশিক্ষণ লৈছিল মোর মার প্রায়, মা গান গায়। মোর মামাহাতর ঘর গোটেখিনি পরিয়ালর মানে আমার গানের লগতে জড়িত, নাটকের লগতো জড়িত আছে। মারপ্রায় প্রথমতে মানে গান শিকিছিল 5 বছর বয়সের প্রায়, মানে যেটু আমার ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত মানে তাতে গাইছো, তারপ্রায় মানে এতিয়ালে তেনেকে চলি গৈ আছে।
0: আসলে জানিব পারিছো এবার আকাশবাণী গুৱাহাটীর যে সঙ্গীতের যে অডিশন হয়েছিল তাতো আপুনি আসলে বি গ্রেড পাবলে সক্ষম হয়েছে, কেনেকুৱা অনুভব?
1: বহুত ভাল লাগিছে মোর, মানে ভবা নাছিলো যে মানে এবারতে তেনেকে প্রশিক্ষণ লৈ পার করে যাম মই বি গ্রেডটো। আর মানে যেহেতু মানে লোকগীত তেনেকে কতো ভালকে প্রশিক্ষণ লওয়া নাছিলো, মোর মামায় মোক শিকাইছে, নারায়ণ কলিতাদেব, তেখেতক চিনি পায় সকলোৱে, লোকগীতর এজন ভাল মানুহ হিসাবে জানে। লগতে মোর শিক্ষাগুরু গৌতম শইকীয়া সারের পর মানে বহুতখিনি শিকিছো, আর প্রদ্যুৎ সারের পর মানে শিকিছো, তেনেকে মানে বি গ্রেডটো পাস করলো, বহুত ভাল লাগিছে।
0: পলমকৈ হলেও এই আসলে সফলতার শুভকামনা জানাইছো,
1: ধন্যবাদ।
0: আর লগতে এই যে সঙ্গীতর যাত্রা, সংগীতময় যাত্রা, এই যাত্রা এনেদরে অব্যাহত থাকো,
1: বহুত বহুত ধন্যবাদ।
0: আমি পুনৰ পৰিৱেশকলৰ সংগীত বিভাগৰ এগৰাকী ছাত্ৰীৰ কাষ চাপিছো, তেওঁলোকে দলীয়ভাৱে কিবা পৰিৱেশন কৰিব, কি পৰিৱেশন কৰিবা?
2: যিহেতু আমাৰ বিহু বিহু লাগিয়ে আছে গাত, সেইবাবে আমি ভাবিছো কেইটিমান আমি বিহু গীত পৰিৱেশন কৰিম।

0: আসলতে সচাই বিহু আমার আবেগ, বিহু আমার স্বাভিমান। এই বিহুতে আমি আসলতে আনন্দ করো, আমি যাও গাঁত হুঁচৰি গাও, খেল ধেমালি করো। গতিকে বিহু বুলি কলে আনন্দ ফূর্তির দিন। গতিকে ইমান এটা সুন্দর বিহু গীতের আমার আকাশবাণী এই শিল্পীবুড়ে অনুষ্ঠানটি শুনে থাকা প্রত্যেকগী শ্রোতাকে আহ্লাদিত করার অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আমি এটা উপস্থিত আছো এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশকলা বিভাগরে নাট্য শাখার সহকারী অধ্যাপক সোণমণি শর্মা স্যারের ওসর। আমি সোণমণি স্যারের জানিব বিচারিম নাট্য শাখার বিষয়ে কিছু তথ্য।
1: নাট্য শাখা আসলতে ভারতীয় নাট্যকলার ইতিহাস বহুত প্রাচীন আর সমৃদ্ধ। নাট্যশাস্ত্র যি মহর্ষি ভরত মুনিয়ে রচনা করেছিল সেইখানে ভারতীয় নাট্যকলার মূল আধার। এই গ্রন্থত অভিনয়, সাহিত্য, নৃত্য, মঞ্চ ব্যবস্থা আদি বিভিন্ন দিকের বিস্তৃত বিবরণ পোৱা যায়। আমার ঠিক পরম্পরাগত নাট্য যেনে ভাওনা, যাত্রা, কথকলি, কুচিপুড়ি আদি ভারতবর্ষ যিমানবিলাক মানে লোকধর্মী নাট্যধর্মী অনুষ্ঠান আছে এইবিলাক হৈছে আমার সংস্কৃতি, ধর্ম আর জীবন দর্শনের প্রতিফলন। বিশেষকৈ অসমত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর যে সৃষ্টি ভাওনা, অঙ্কীয়া ভাওনা, সেয়া আমার সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ। তারপরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গাত যে আমার সংস্কৃতি আছে আমি সেইখিনিক লৈ পেলাও আমার ছাত্র ছাত্রীসকলক আমি শিক্ষাদান করো, পাঠদান করো। কিন্তু বর্তমান সময়ত যুব প্রজন্মর অধিক আধুনিক প্রযুক্তিবিদ্যা, সোশ্যাল মিডিয়া আর পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবত কিছু পরিমাণে পরম্পরাগত যে নাট্যর আঁতরি গেছে সেটা আমি পরিলক্ষিত করছো, আমার দৃষ্টিগোচর হয়েছে। তথাপি এইটা একেবারে নেতিবাচক নহয়, কারণ আজি যুব সমাজে নাট্যকলাক নতুন দৃষ্টিভঙ্গীরে চাবলে আরম্ভ করেছে। তেওঁলোকে নতুন নতুন বিষয়, আধুনিক চিন্তা আর প্রযুক্তিবিদ্যার সহায়ত নাট্যকলাক অধিক আকর্ষণীয় করবলে চেষ্টা করেছে। আমার কর্তব্য হয়েছে পুরনি আর নতুনের মাজত এক সুন্দর সমন্বয় স্থাপন করা। যদি আমি পরম্পরাগত নাট্যর মূল্যবোধ সংরক্ষণ করে আধুনিকতার সহ মিলাই আগবাই যাও তেন্তে নাট্যকলার ভবিষ্যৎ আর উজ্জ্বল হব। শেষত মই কব বিচাৰো, যুব প্রজন্মই নিজের শিপা পাহৰিব নালাগে, নিজের সংস্কৃতি জানিব লাগে, বুঝি লব লাগে আর নিজের যে গৌরব আছে তাক অনুভব করে নিজের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তার কারণে আগবাড়ি যাব লাগে।
0: জানি খুব ভাল লাগিল আসলতে এনে ধরনেই আপনাদের প্রত্যেকগী এই বিভাগের শিক্ষাগুরে ইমান সাধনা করে আসলতে আমার এই ছাত্র ছাত্রীসকলক লগতে নবপ্রজন্মক এই গুড়িডাল ধরে একটা নতুন দিশে লৈ যাবলৈ যি চেষ্টা করেছে, যি প্রয়াস করেছে, এই প্রয়াসের বাবে পুনর্বার আপনার পরিবেশকলা বিভাগক অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আর প্রত্যেকগী শিক্ষাগুরুক শ্রদ্ধা জানাইছো। প্রত্যেকগী ছাত্র ছাত্রীক আগন্তুক যেওঁলোকৰ দিন আহিব, তেওঁলোকৰ ভবিষ্যৎ যি নতুন নতুন বাট আহিব, তেওঁলোকৰ এই প্রত্যেকটি প্রতিভায় যাতে জিলিকি রব তাৰে আমি আশাৰে আজি এই অনুষ্ঠানটোৰ পৰা পম্পী মালাকার আর মই কস্তুৰিমা ইমানতে বিদায় লৈছো। নমস্কার।
2: ইমান পৰে শ্ৰোতাই বাৰেৰহণীয়া গীত মাতৰ অনুষ্ঠান হিপ হিপুৰেৰ খণ্ডটি শুনিলে। যুগুতাই আগবঢ়ালে কস্তুৰিমা দাস আৰু পম্পী মালাকাৰে।
3: আমাৰ যুৱবাণীৰ পৰা অনুষ্ঠানটি ইমানতে অন্ত পৰিল। ত্ৰিদিশা বৰাৰ সহযোগত অনুষ্ঠানটি প্ৰযোজনা কৰিলে ইন্দ্ৰজিৎ

0: mon dia bukti blok ni kau ni buat di mui di bulan tu ni nisna hujur ya te. Tetapi mahu hikilu. Kapten kita banyak monalok kapten kita kiri. Ini semua cukup embroidery kuri sila kau te. So itu embroidery sadar sadar aku buat kiri mana. Nekah kuri bilai. Aro ni jah kiri kuri wall hanging orang peradi kuri bukti blok ni kuri mui. Makarana thakoy aku kata.
1: Itu yang hebo kuri.
0: Itu mahu sila itu dia kami kau bilai. Apa mana kapu frock sok sila monat ni jadi kan? Frock sila mui sadar sadar sila.
1: এটা আপনি লিখা মেলা কেতিয়া করে মানে কর্মরত হয়ে থাকুতেও আপনি তেতিয়ার পরাই লিখা মেলা করে
0: অনেক কমকে লিখেছিল এই তোমার পরে রেডিওত বিদ্যার্থী অনুষ্ঠান লিখেছিল
1: হয়
0: তারপরে পেপার কাগজ তোমার কিবা কিবি লিখতে কো আর কিন্তু ইমান বেশি দিবতি নাছিল আর এতিয়া অকমান
1: বেশি সময় দিব পারিছি
0: লিখু গল্প প্রবন্ধ এনেকুৱা ধৰণৰ লিখু
1: আপুনি আকাশবাণীৰ কথা উল্লেখ করিলে আকাশবাণী গতিকে সেই আকাশবাণীৰ সৈতে সম্পৰ্কৰ কথা কিন্তু অলপ কওক
0: মানে অলপমান ভাগ কেতিয়াবা অকমান কম পাওঁ আৰু ইমান ভাগ নাপাওঁ মানুহ বহুতো গতিকে

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরটার জৈ থাকে থানাবাং নিলি বন্তিটি মুপি বিজেপি আসং পেনাকে হয় আসং যা মাতে কে হাইমি এমএলএ চন্দ্রমোহন পাটওয়ারি পিনি আসাম এসেম্বলি প্রোটেম স্পিকার মাতে জুংজুং স্পিকার আসামি দেখতাংল গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য শ্রী লোকা ভবন আলং আনের লোপর ফাইক্রি ইসিয়া হুৎকাপি দোপন ইসি কাচেতং আলং পাটওয়ারি আফান সেমে পাডেংলো গভর্নর শ্রী পাটুমি চন্দ্রমোহন পাটওয়ারি আফান ইন্ডেংক্রে ট্রক আসাম এসেম্বলি জুংজুং স্পিকার আর পু পেকপনল কিথিরক্লং স্পিকার ইংওয়াইপন পেটটি কে জুংজুং প্রোটেম স্পিকার সি এসেম্বলি আকামামুং পাচুন পনপো কেবাংজি আরুনি ফাইং কইরাই সি আরনি কাপাংচেং পনজি ইংডেংক্রে ট্রক আসাম এসেম্বলি আফ্রাং সি আসেসান আফ্রাং সি আরনি প্রোটেম স্পিকার সি আকিমি এমএলএ আতুমফান জয় জয় আসিমে পাডেংপো লাপেন্ডে রাফি এসেম্বলি আকিমি স্পিকার ইংওয়াইপো কাচারলি

কাছাৰী বিজেপি আসং আতুম ভবানীপুর সর্ব কনস্টিটুয়েন্সি এমএলএ রঞ্জিত কুমার দাস আফানসি স্পিকার আফান ইংবাই পন্টাংলু গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য পাতমি সিমেকেদিং পন্টাং বাং প্লিস মিনিষ্টার আতুম ফান আরপু পেকপনলু লাসুয়া টেং রামেশ্বর তেলি আফান ট্রান্সফরমেশন এন্ড ডেভেলপমেন্ট লেবার ওয়েলফেয়ার লাপেন সা বিড়ি খেই লাপেন আদিবাসী আখে আতুম ফান কেলাং কালানা হামফাং আরপু পেকপনলু অতুল বরা আফান পঞ্চায়েত লাপেন গ্রামোন্নয়ন আসাম একর্ড কাপিচুন জাপেক জাহয়কেরাই কম মাতে কাচিংথুর লাপেন এক্সাইজ হামফাং আরপু পেকপনলু লাসনসি চরণ বড়ু আফান ট্রান্সপোর্ট লাপেন বড়োলেন কেলাং কালানা আরপু পেকলু লাপেন অজন্তা নিয়োগ আফান কিজুই কেলাং সুয়ারলু লাপেন ওসমার আফান কাংথুরপন হামফাং আরপু পেকপনলু ইলেকশন কমিশন পেন নিহাং নিরে ফাই ট্রক সি স্টেট জগ জাগ ডেট পেন ফাই ক্রে ট্রক স্টেট লাপেন ফাই কেথম ইউনিয়ন টেরিটরিজ আংকাং আলং আংটন পেন এস আই আর মাতে ভোটার আফাই কেলার পনফ্রুই কেথম আংদেং পাংচিং পুসি পাচে থাংলু লাসু আংদেং আলং অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম উড়িষ্যা ঝাড়খণ্ড হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড তেলেঙ্গানা কর্ণাটকা দিল্লি চণ্ডীগড় দাদরা নগর হাভেলি লাপেন দামনদিউ আফান পালুপনপো আরুনি ভাই থংকেপ আর্নি কাপাংচেং পঞ্জি লাসু আংদেং আলং বাংলা কেথমরা সুরি সিরকেপ কেপরা প্লি সুসে বুট আংদেং আসাইখি আতুম বাংকরু থংকেব্রা ট্রকরা লাক ট্রক সিকেব্রা কেথম আবুটার্স আহেম আহেম দাম্পু বাংলা কেথমরা সুরি নারকেপ কেব্রা হিনি বুট আংদেং এজেন আতুম সাইখি আতুম ফান চেরাব দুনপু হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাপেন লাদাখ আলং বতর আসাই আফান লাংদামসি এস আর আই আফান আপর আর্নি কেমুয়া ফিসি পাচে থাং পঞ্জি পুসি ইলেকশন কমিশন পেন পাচি নিল এস আই আর কিজু চিটি নিফাই ট্রক আর্নি সিকিম মিজোরাম মণিপুর লাপেন উড়িষ্যা ভোটার আফাই পাচে তাকপু ফ্রি নিফাই ট্রকসি আর্নি দিল্লি কর্ণাটকা মেঘালয় মহারাষ্ট্র লাপেন ঝাড়খণ্ড আটকসি ভোটার আফাই পাচে তাকপু মাতিজং নিফাই ইংকরিয়া কেথম আর্নি ত্রিপুরা আভোটার আফাই পেকলাং পঞ্চি হালাসু আংডেঙ্গে ইংটনপু ডেট আদাং আলং লাপুসন ভোটার আফাই পুথত পেন কেলাং পন্থুকে ইসি কেথে দু আকে কামলু জয় জয় লামথে কেলং পেন কামরূপ রায়কম আসংজা আতুম লাপেন কাছেরাপ হামফাং আতুম তারলি দমসি সিকা কুরোরিং কয়রাই সি সুসি আদর কেদু কাংরি আহর মু নেপলংলু আমিনগাঁও পেন লিন নিরা আচি টিম হিরোইন লাপেন কিলোগ্রাম নের কেপ কানি লংলু রাত আতুমাং বং তমন তেপ্রিন কাপাংথি রাপুথাক মেথাং মেথাং আর পুডুপু পাচারক টক পঞ্জি আফান মাংসি মরিগাঁও কলেজ আলং কাই কেরিং আফান তমন তে প্রিন পু আথিপি আফুথাক ইসি কাচেতং পেডুলু পাতুমি পেন কাপাংচিং পন বাংসু কাচেতং পেনাপসি ইংটন পঞ্জি ইংলং আরলক লাংরয় লাংজেং নামপি নামদুর লাপেন তালু আথিপি পেন কাপি দোপন লাসু কাচেতং সি রাত আতুম আফান কাপাচিনি পঞ্জি আফান বর ইপনলু স্টেট গভর্নমেন্ট প্রাইমারি এডুকেশন ডাইরেক্টরেট আলং পুথত লুথান বাং আতুম আফান ওরিং কেপি পঞ্জি আফান সাই কাপাংচিং পঞ্জি আফান সিগদাং পনলু লাসোয়া টেং প্রাইমারি এডুকেশন ডাইরেক্টরেট আহিন পেন হাওয়ার তিন আলং কেডু প্রাইমারি এডুকেশন আসাই কি আফান লো কেডু পালেসি লোয়ার লাপেন আপার প্রাইমারি আলং আকিলে কেডু থানবাং আংহ আপুথাক লামথে কি পিপঞ্জি আহুকুম পিপনলু কেবাংজি আরুনিফাই থংকেপ কালিতে বাংসুয়া প্রাং থানবাং আংহ আংথেক হেহুই কিসুংপন আপর তেল আলং কেথা পঞ্জি আফান দা হুকুম পিপনলু প্রাইমারি এডুকেশন ডাইরেক্টরেট আংকাং আরলু সুরিহিনিরাই কয়রা ফ আনিংকান ফাই সুরি ফরা ফারু ফরা ফকেপ লাপেন সুরিং কয়রা ট্রক আনিংকান ফাই সুরি প্লিরা ফারু ফ প্রাইমারি লু থানবাং আংহয় বোরিং কে পিপন আসাই বিচুন পনলু লাসোয়া পথাক সাইখিয়াকে হয় সুরঞ্জনা সেনাপতি স্টেট কেডো আন হাওয়ার প্রাইমারি সাইখিয়া তুমফান লাসোয়া পথাক লু কেডো পালে পনলু বীরটা পানসি কাংত নিকলু

0: নালি টংকার বেংডেং কার্জন লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন পুথত আদুন্থু লুঞ্চিথা কংডেং আলং পেন লুঞ্জির আর্জুজিয়া প্রাং পেনাপকার বেংডেং আলং কপিপিসি কিরত কেপার জুপনিক জিমা চেথা নিকসেনা পেনাপ কি আরু নিফাই ক্রি ট্রক ভমতি আর্নি কার বেংডেং আলং পেন আপ্রাংসি বীরতা আর্জুগ লংপ আদুন্থু সারলামথি পেনাপকে ভমতি আর্নি আপৎসি লুন আংডেং আলং ইনুত পেন আসে আংডেং আলং পেন প্রসেনজিৎ ফাংচু গিলুন আসনসন আলুঞ্জির আর্জিক লংপ লাপেন লামকান আর্জিক লংপ লামকান আংডেং আলং লাকে সোয়ারলু আজাকং বাংসু আলামকান কেতক রুবিনসন তেরন কাপেকলাংপন জোয়ানিস রংফার আদুন্ধু লুন জেঠাক আর্জুজিয়া প্রাং পিনি আলামজির আলং পেন লামজির আর্জিক সেনাং চেহুচেপুত আর্জিক সেনাং চেহুচেপুত পঞ্জি ফিলিপ তারু লাপেন প্রদীপ রংফার আংবং আথে পি কে আরাকি আহরমু কিচ্ছু কাচিপারি ডিং পেন আসনসন আলাম তোতাংটি চেহুচেপুত আলামজির আর্জিক সেনাং
1: পিনি এরি তুম কার বে খাই তুম এ ভাহা কেমে পলিল তুম চিপু দেলো না আদাক অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি স্টেশন স্টুডিওর লো এলি তুম কার বিয়াং বং পেন লো কে তো কে লাঙ্গে ঠেকসের লো থান বাঙা কুরু একে হাই ফিলিপ তারো লাংলে ফান প্রংসি কার্ডম না পাচালো কার্ডম
2: কার্ডম কে হাই
1: তারো কে হাই এরি তুম পিনি লাদাক কাছে তং পেন কাছে থানা জেলা মাথে পিবি নং বাংকে কার্বি আম ভাঙালং হর কি রিম কে এন কি বি লাবাং সপুথা মা সব সব সিস্টামে চিংকি যে থানছে না
2: তো
1: তার ওকে হাই আপ্রাংসি নিলঙ্কার জলাম থেকে পোষণ হলো এলি তুম লা কার বিয়ে খাইলং মানে কার বি হাম ফাঙালং হর লাবাংকে হা এলি তুম কার বি পীরথে নাকে প্লাং রাপ আহত পেন্সি হর পেন্সি পাচে থে বলে পুড়ে আছে তামে এলা হর বাং কুপুয়ান কিরিম আজুতাং কে মে কাহিন লাপেন নন এলি তুম আম ফাঙালং আহক পেট পেন হরলে এজুতাং পোসে তামে লাবাংস কিরিম কি বি কে এন কুপুসন সি কে থেকলং বমা হা লাবাংস আর জান নাংলি কে থেকলং কুপুসন ল
2: নিলি কে থেকদাম লং তেংলা পহেন ল হর কে আহক ল এলাকে এলি তুম আজুতাং ল লাকে আর নাম সিলি তুম ফানি পিনচং পিল আর নাম সিলি তুম ফান পিল হর বঙার নাম সে রিতম ফানি পিল লাপেন আকা প্রে খাই লং সেটা দো এ লিতুম থেকলং হর মতে ওয়াইন পসি ইংলিশ পেন পুল আলাং লিতুম জকতা আকা প্রেগা প্রেগা খাই তুম জকতা লহাই কিরিং কি বিদো আলাং লিতুম আজু তাংলো লা ইলিতুম তা ইলিতুম আজু তাংলো সিতা পিনিয়ার নি লিতুম কে চক দাম দে কে থেক দাম লং কে লাহেলো নিলি কে থেকলং তেং পেন কে ইলিতুম হর বিনং কে হর আরা কালি হরলাং হরলাং লাকে থাপ পেন্সি পেন চং ল এলি তুম তুমু পেলাং দাম তে ভকং চিং আহি পেন্সি কে মান
1: কালাং কালাং
2: তা হক পেট কে কাংরি দেত আ বাবারবো আ হু হাই হাই পেন্সি পিন চং ল লাকে লা পরসি থাপ পেন্সি আকো আন লং তামে সাং লং তামে পাতি প পিঠু প মতে কাপে থর পসং থা ফার্মেন্টেশন পসি ইংলিশ মেন পুরা লা ফিলোতাং তে হালা সিলি তুম জুন প হালাকে অ্যালকোহল কম হে কা পরসি ইলি তুম জুন সিতাই অফান লুকসন সে বং সেটা পিনিয়ার নিনিলি থেকলাম তেংকে মাল্টি ন্যাশনাল কোম্পানি এটুম কাছে লাম হর হালাকে হরটা আলকোহল জুম পিক হাংজাং আর পার্সেন্টেজ দো পিক আর কিরা দো পিক জুনতাং তে প্রাণ ফান হেং লাসি এলি তুম জুনতাং তে হালা ননা আর ওভে নিলি থেকদাম লং তেংতে হালা হাই জুন রং সে এলি তুম হর লাং বিন বাংছি তেংনি দার্সি এলি তুম হাম ফাং ফান ইসি এভিল সোসাইটি মতে এভিল প্র্যাকটিস আসন মান দে আসন জনিলি থেম
1: তাতে নন ওভে হত মতে নন কে দবম এলি তুম হাম ফাং লং বাংকে লাবাং সো জুতাং কার কান
2: রং আসন
1: হালা বংশে আকে দো হালা বংশে আকে থু হালা বংশে আকে লাং মেলা পোষণ সে নন

পুঠত লুঞ্জে থাকং দিং লং পেন লুঞ্জির আর্য সঙ্গ কিলুঞ্জি বিমল লাপেন লোবিতা টিসপি কিলুন করপি রূপতালিন পালুঞ্জির আর্যিক সঙ্গ।

লঞ্জে থাকং দেং লং পুথা দা দুন থ লঞ্জে রা জিক সনাং কে লুঞ্জি মঙ্গল রং পিল পেন বাড়ি রং ফার পি কে লুনা লঞ্জে থাক আলু নালাম থে চং হং দিং লুনি নাং ফান

0: অক্ষরান্ত ধাতুৰ পিছত পৰ যোগ হোৱা প্ৰত্যয় লোভ হলে, পৰ লোভ হলে তাৰ আগত এটা ত আগম হয়, যেনে ক্রি ক্যপ কৃত্য, এইদরে ভ্রি বৃত্য হ্রি ভৃত্য হব। সাজ ধাতুর পিছত ক্যপ প্রত্যয় যোগ হলে শিষ্য হব।
1: গুরুদেব, আর কোনো পলোভ হওয়া প্রত্যয়ের বেলিকা ত আগম হওয়ার উদাহরণ আছে নেকি?
0: ইয়ার উত্তর তুমি নিজেই বিচারিলে পাবা। কিয় বিপূর্বক জি ধাতুর পিছত লভ হলে কি রূপ পাবা?
1: বিজিত্য।
0: তেনেহলে ইয়াতেই সেই উত্তর আছে। এইটো বুঝাবলৈয়ে লভ প্রত্যয়ত প হৈছে। যদিও কর্ম বা ভাববাস্যর অর্থতেই ক্যপ প্রত্যয় হয়, ই সচরাচর বিশেষ্য হিসাবেই বেশিকৈ ব্যবহৃত হয়। ধরা শিষ্য শব্দটো, অহং গুরুনা শিষ্য, গুরুয়ে মোক উপদেশ দিব, এইদরে হব। শিষ্যেন সহ গুরু আশ্রমং জাতি, এইদরেও হব। কৃত্য প্রত্যয়ের কথা মই ইয়াতেই শেষ করব খুঁজিছো।
2: গুরুদেব, আপনি কেলিম বুলি এটা কৃত্য প্রত্যয়ের কথাও কৈছিল নহয়?
0: কৈছিল, নামটো পাৰিলে মনত ৰাখা। তোমালোকৰ সিমান প্ৰয়োজনীয় নহ'ব বুলি মই তাক বাদ দিলোঁ। বৰং আন অলপ জানিবলগীয়া কথা আলোচনা কৰোঁ। এই কৃত্য প্ৰত্যয়ন্ত শব্দবোৰে নিষ্ঠা প্ৰত্যয়ৰ দৰে সমাপিকা ক্ৰিয়াৰ কাম কৰি সংস্কৃত ভাষাত গুৰুত্বপূৰ্ণ স্থান দখল কৰি আছে। তাৰ উপৰি এইবোৰ শুদ্ধ বিশেষণ আনকি বিশেষ্যৰূপেও প্ৰয়ুক্ত হয়।
2: উদাহৰণ দি বুজাই দিবনে?
0: প্ৰাপ্তব্যম অৰ্থং লভতেই মনুষ্য, অৰ্থাৎ মানুহে পাবলগীয়া ধন লাভ কৰে। ইয়াত প্ৰাপ্তব্যম পদটোৱে ক্ৰিয়াৰ কাম নকৰি বিশেষণৰ কাম কৰিছে। স শয়নীয়ে সবিতি, ই বিচনাত শুইছে। ইয়াত অনিয় প্ৰত্যন্ত শয়নীয় শব্দ বিশেষ্য হৈছে। আজিলৈ আমাৰ পাঠ ইয়াতেই সামৰি লওঁ।
2: প্ৰণাম গুৰুদেৱ,
0: তোমালোক সুখী হোৱা।

শরৎ শইকীয়া আর ডক্টর অঞ্জন বড়াই। আলোচনাটির আঁত ধরব কৃতাঞ্জলি বর্মনে, প্রযোজনা উৎপল বড়ার। পারবিন সুলতানা বেগম আর সঙ্গীসকলের কণ্ঠর জিকির শুনবলে পাব আজি সন্ধ্যা 6:40। সন্ধ্যা 7 বজাত নিয়োগ বাতরি আর 7:05 এটি ব্রেইনডগান। গীতর কথা ফণী তালুকদারর। 7:20 আকৌ শুনোয়া হোক অনুষ্ঠানের আজির শিল্পী বীরেন্দ্রনাথ দত্ত, নীলিমা খাতুন আর মিতালী চৌধুরী। 7:35 পূবালীর সুর অনুষ্ঠানত আজি আগবহা হব দীপক কুমার পাম আর সঙ্গীসকলে পরিবেশন করা রাভা গীত। 7:45 আধুনিক গীত অনুষ্ঠানের আজির শিল্পী দীক্ষিতা শর্মা। ইংরাজি কথিকার অনুষ্ঠান নিশা 8:20। আজির অনুষ্ঠানত আছে ডক্টর অরূপ কুমার হাজরিকার কথিকা প্রবলেমস অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। 8:30 শ্রব্য সফুরার গীতর অনুষ্ঠান। ছবির গীতর অনুষ্ঠান চিত্রগীত প্রচারের সময় নিশা 9 বজাত আর এই অনুষ্ঠানেরই অন্ত পড়ব আমার আজির প্রচারণের। এতিয়া শুনোয়া হোক আমার কেন্দ্রর মহাবাহু শাখার পৰা কাইলৈ প্রচার হবলগিয়া অনুষ্ঠান সমূহের আগতীয়া রেঙনি। কাইলৈ নিশা 9:30 আলাপ অনুরাগ এই অনুষ্ঠানত অসমৰ বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক তথা রাভা ভাষা সাহিত্য লোককৃষ্টির নীরব সাধক মুকুল রাভার কর্মজীবনের আধারত রচিত আলেখ্যলানির চতুর্থ খণ্ড শুনবলে পাব। আলেখ্যলানির রচনা আর প্রযোজনা অজয় কুমার বরার। নিশা 8:02 দৃষ্টিপাত। দিনের 1:10 আর সন্ধ্যা 7:45 সুনীল দেবর কণ্ঠর আধুনিক গীত শুনবলে পাব। অনুষ্ঠান পরিচিতি ইমানে। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। আমার পাছর অনুষ্ঠানের ঘোষণা এতিয়াই শুনবলে পাব। বিদ্যার্থীর অনুষ্ঠান।

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা ৯ বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব।

নকৰো নকৰো কাকো নিজ হাতে ৰান্ধো খাও কুকতে থাকো মই ভয় নকৰো নকৰো কাকো নিজ হাতে ৰান্ধো খাও কুকতে থাকো মই লাজ নকৰো নকৰো একো হাতী ঘোড়া সব খাও নকৰো কাকো মই লাজ নকৰো নকৰো একো হাতী ঘোড়া সব খাও নকৰো কাকো মই ভয়